গীতে গায়নকরা কিশোর কুমার, সো লিড ফ্রম দেম কিশোর কুমার মিলন গীতে মান্না ডে তমা গায়নি করানি মে চিত্রপটে তমা ওয়াক্ত ওয়াক্ত কেনে ওয়েলা ওকিনে ক সো নেক্সট লিড সিংক মান্না ডে দে ফিল্ম 1966 লিফট ইন ইন্ডিয়ান দে হাইস ওয়াক্ত দাস বেডয়েটেড সাইট